প্রিয় চাষি ভাই ও ভৌনী মানে, এই মাস শেষ সুদ্ধা তলিঘেরে ধান তলি পকাইবা কাম সম্পূর্ণ করে দিও। ধান তলিরে ঠিয়া পানি কিপরি ন রহিব সেতিপ্রতি ধ্যান দিও। খরিফ মকা ডালি জাতীয় ফসল লগাযাইথিবা স্থানরে জল নিষ্কাশনর ব্যবস্থা করন্তু। পনিপরিবা তলিঘেরাকু বর্ষারু রক্ষা পাইবা পাইঁ জল নিষ্কাশনর ব্যবস্থা করিবা সহিত তলিঘেরা উপরে ছামুড়িয়া করন্তু। ধান মুখ্য জমিরে কাদুয় করিবা পাইঁ ও তলি রোপণ পাইঁ হিড় তৈরি করি বর্ষা পানিকু বাঁধি রখন্তু। আখু গছ চারিরু পাঁচ মাসর হইগলে বিলম্বরে আসিথিবা পিলগুড়িকু বাহার করি তল শুখিলা পত্রকু কাঢ়ি দুইরু তিনিটি আখু একাঠি করি বাঁধি দিয়ন্তু। ক্রমাগত বর্ষা হেতু পনিপরিবা ফসলরে ঝাউঁলা ও মূলপচা রোগর প্রকোপ বৃদ্ধি পাইবার সম্ভাবনা রয়েছে। যদি এই রোগর লক্ষণ দেখা যায় তবে শুখিলা পাগ দেখি দশ লিটর পানিরে কোড়িয়ে গ্রাম মেটালাক্সিল 8% সহিত মাঙ্কোজেব 64% WP মিশাই গছর মূল চারিপক্ষে ড্রেচিং করন্তু এবং জমিরে জল নিষ্কাশনর সঠিক ব্যবস্থা করন্তু। ধান তলিঘেরা ও নর্সরী অবস্থায় থিলে তলি ওপাড়িবার সাত দিন পূর্ব শুখিলা পাগ দেখি 400 গ্রাম ক্লোরাট্রানিলিপ্রোল নামক দানাদর কীটনাশক কিংবা 800 গ্রাম কাট্রাফাইড্রোক্লোরাইড 4G নামক দানাদর কীটনাশক কিংবা 1 কিলোগ্রাম ফিপ্রোনিল নামক দানাদর কীটনাশক 10 ডেসিমিল তলিঘেরার প্রয়োগ করন্তু। দানাদর কীটনাশক প্রয়োগ করা দ্বারা ধান রইবার 3 সপ্তাহ পর্যন্ত কাণ্ডবিন্ধা পোক বঙ্গি পোক পত্র

0: Rath Yatra concludes with fervor in Odisha, states the Asianate. Zidane realizes his dream as he takes charge of France football team, reports the Pioneer. And finally, British authors dominate this year's Booker Prize long list, released on Tuesday and made up of 13 worldwide books written in English, a selection that rewards risk in great fiction writing, reports the Asian Age. And with that, it's back to you, Abhishek.
1: Thank you, Shubhadra. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi calls for breaking horizontal and vertical silos within government to ensure close coordination, reviews future action agenda of ministries and departments. Lok Sabha to resume discussion on public examinations, prevention of unfair means amendment bill 2026 today. Delhi government approves Lakshmi Yojana to provide financial assistance of 2,500 rupees per month to every eligible woman. Death toll and brutal crackdown by Pakistani forces in POJK rises to 30 during past 2 days. Iran launches multiple ballistic missiles towards US forces in West Asia. US and Saudi forces carry out joint precision strikes against Iran-aligned groups in Iraq. And Gulveer Singh becomes the first Indian to win silver medal in the men's 10,000-meter race at the Commonwealth Games. And with that, we end the morning news. Have a nice day.
2: শ্রোতাবন্ধু পুণিথে স্বাগত করছি আমার এই কার্যক্রম পরিসরক কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডের 100.6 মেগাহার্জ যোগে আপনি ঠিক একা সময় এই কার্যক্রম প্রসারভর্তী মোবাইল অ্যাপ নিউজ এনের এয়ার রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জরিয়ার মধ্যে শুনে পড়ছেন ব্যাসপূর্ণিমার এই পাবন অবসরের আপনার অনেক অনেক অভিনন্দন শ্রোতাবন্ধু আসুন শুনবা কতটি হিন্দি কথাচিত্রের গীতা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শ্রোতা বন্ধু আপনার পুনিথের স্বাগত করেছি আমার কার্যক্রম পরিসরকে। কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে। আপনি ঠিক একই সময় এই কার্যক্রমকে প্রসার ভারতী মোবাইল অ্যাপ নিউজ এনার এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জরিয়ার মধ্যে শুনেপারছেন। সময় বর্তমান সকাল 10টা। আসুন আরম্ভ করিবা কিছু তথ্য এবং কিছু গীতকে নিয়ে প্রস্তুত আমার কার্যক্রম গীতাঞ্জলিকা।

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডের 106.6 MHz যোগে। লোকগীতের কার্যক্রমে আসুন শোনা দাসা কাঠি, পরিবেশন করছেন বৈদ্যনাথ, গায়ক রত্ন শর্মা এবং সাথী ভীমাসেন সৎপথী।

0: ছাত্র ছাত্রী মহা আনন্দরে শ্রমদান করে বিদ্যালয় পরিসরক সফা সুতরা করে ছাত্র ছাত্রীঙ্কর মত থিলা
1: মো প্রকাশ মাঝি শ্রেণী দশম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শগড়ার জনে ছাত্র স্বচ্ছতা এক পবিত্র গুণ ইহা মানিষ মনরে প্রশান্তি ভরি দেই তৎপর করায় তেণু ইহা আমপাই অবিচ্ছেদ্য পরিবেশর স্বচ্ছতা যে কেতে প্রয়োজন তাহা সর্বসম্মত গোটিয়ে রাষ্ট্রর বিকাশ এহার পরিবেশর স্বচ্ছতা উপরে নির্ভর করে সুস্থ পরিবেশ সুস্থ মানসিকতা সৃষ্টি করে সুস্থ মানসিকতা সৃজন শক্তির বিকাশে সহায়ক হুয়ে ফলরে রাষ্ট্রর সামাজিক অর্থনৈতিক জীবনর সুসমৃদ্ধ হুয়ে বিজ্ঞানর মহান অবদান ফলরে মানব জীবন সুখপ্রদ তথা প্রগতিশীল হয়েছে আজির ভারতবর্ষ প্রগতির রথচক্র সোপান পরে সোপান অতিক্রম করে আগেই চালছে কিন্তু পরিবেশর স্বচ্ছতা ক্রমে অপসরি যাচ্ছি তেণু মানব সমাজের হিত সাধন পাই পরিবেশর স্বচ্ছতা অপরিহার্য হয়ে পড়ছে সম্প্রতি গাঁ গণ্ডা সহর বজার সবুটি কুঢ কুঢ অলিয়া আবর্জনা ও নাল নর্দমা সবুটি বর্জ্যবস্তুর পাহাড় ও অস্বাস্থ্যকর পরিবেশ রাস্তা কড়ে মলমূত্র প্লাস্টিক বোতল ও জরির গদা বিভিন্ন পর্যটন স্থলী গুড়িকর দূষিত পরিবেশ বিদেশী পর্যটক পাখে আমার ভাবমূর্তি কু মলিন করে দিয়েছি এপরি স্থলরে পরিবেশর স্বচ্ছতা এক সময়োপযোগী আহ্বান কহিলে অত্যুক্তি হব না সাম্প্রতিক পরিস্থিতিরে উত্তম জীবন নিমন্তে পরিবেশর স্বচ্ছতা অপরিহার্য হয়েথিবারু পরিবেশর স্বচ্ছতা বজায় রাখিবা পাই অত্যন্ত নিষ্ঠার সহিত সরকারি বেসরকারি গোষ্ঠীগত তথা ব্যক্তিগত উদ্যম জারি রাখিবা বিধেয় এহা ফলরে সুস্থ জীবন যাপন সম্ভব হয়ে পারিব।
2: মোর নাম টঙ্কপ্রভা পূজারী মো সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শগড়ার দশম শ্রেণীর ছাত্রী অটে। স্বচ্ছতা হি সেবা এই অভিযান প্রতিবর্ষ 17 সেপ্টেম্বর রু 2 অক্টোবর পর্যন্ত চালি থাকে যাহা দেশের প্রত্যেক নাগরিকঙ্কু স্ব ইচ্ছারে সফা সুতরার যোগ দেবাকু প্রেরিত করা যায়। এহা মহাত্মা গান্ধীঙ্ক স্বপ্নকু সাকার করিবার এক উদ্যম অটে যে স্বচ্ছতাকু জীবনর অঙ্গভূত অংশ মানুথিলে। এহার মুখ্য উদ্দেশ্য হেউছি দৈনন্দিন জীবনর গুরুত্বপূর্ণ অংশ ভাবে স্বচ্ছতাকু আপনাই আমি এক সুস্থ ও স্বচ্ছ সমাজ গড়ি পারিবা। অভিযান সময়রে সরকারঙ্ক দ্বারা বিভিন্ন স্থানরে শ্রমদান অনুষ্ঠিত হুয়ে যেউথিরে লোকমানে সার্বজনিক স্থান বিদ্যালয় ও হসপিটাল ভলি স্থানগুডিকরে সফা কামরে জনসাধারণঙ্কু যোগ দেবা পাই প্রেরিত করা যায়। এই অভিযান সময়রে স্বচ্ছতা কর্মচারী মানঙ্কু বি বিশেষ সম্মান দিয়া যায় এবং সেমানঙ্ক স্বাস্থ্য ও কল্যাণ পাই বিশেষ শিবির আয়োজন করা যায়। এই অভিযানর শেষ হুয়ে 2 অক্টোবর যাহা মহাত্মা গান্ধীঙ্ক জয়ন্তীরে পূর্ণ হুয়ে। গান্ধীজীঙ্ক মত থিলা স্বচ্ছতা এক সমাজর মূল আধার অটে। স্বচ্ছতাকু আচরণরে আনি আমি এক সুস্থ সমাজ গড়ি পারিবা। আকাশবাণী কেন্দ্র ভবানী পাটনা পক্ষরু আম বিদ্যালয়রে স্বচ্ছতা হি সেবা কার্যক্রম অনুষ্ঠিত হইথিলা। এই কার্যক্রমরে আকাশবাণী তথা দূরদর্শন কেন্দ্র ভবানী পাটনার সমস্ত কর্মকর্তা ও আম বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী ও ছাত্র ছাত্রী সামূহিক সফেই কার্য মিলিত ভাবে করিথিলু। আম বিদ্যালয়রে এপরি এক কার্যক্রম অনুষ্ঠিত করা যাইথিবারু মু আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র ভবানী পাটনার সমস্ত কর্মকর্তাঙ্কু ধন্যবাদ জ্ঞাপন করুছি।

0: হ্যালো
1: হ্যালো,
0: আজ্ঞা, নমস্কার।
1: নমস্কার নমস্কার।
0: কে কহুছন্তি আজ্ঞা?
1: কেশরী সিং রাজপুত বললাম, বেরসিয়া জেলা ও বাল মধ্য প্রদেশ।
0: কেশরী জি, হামারা যে কার্যক্রম হে কিছি কথা কিছি গীতা, ওহাঁ পে আপকো ঢের সারা স্বাগত হে।
1: জি ধন্যবাদ দিদি।
0: কেসে হে আপ?
1: বহুত বঢ়িয়া হ্যায় আর আপ কেসে হো?
0: অভি ক্যা কর রহে থে?
1: বস আপকা নম্বর মিলা রহে থে।
0: হ্যাঁ কেশরী জি, নমস্তে।
1: নমস্তে দিদি, নমস্তে
0: জি। বেরসিয়া মে খাস বাত ক্যা হে?
1: বেরসিয়া মে খাটু শ্যাম জি কা মন্দির হে, বহুত প্রসিদ্ধ ওর কাফি শ্রদ্ধালু আতে হে 11 কে রোজ।
0: আর ওহাঁ ক্যা জন্মাষ্টমী বহুত আচ্ছে সে মানাতে হে?
1: হ্যাঁ, জন্মাষ্টমী ভি আচ্ছে সে মানা জাতি হে।
0: জি জি জি। আর বলিয়ে, আজ ক্যা গানা শুনেঙ্গে আপ?
1: গানা কই সা ভি শুনবা দিজিয়েগা, আপনা ইয়ে ভক্তি সং শুনবা দিজিয়েগা দিদি, মাতা রানি কি ভেঁট শুনবা দিজিয়ে। অবতার মুভি মে হে চলো বুলাবা আয়া হে, মাতা নে বুলাযা হে।
0: জি জরুর জরুর। কবি আপ গে হে বৈষ্ণো দেবী?
1: হ্যাঁ বৈষ্ণো দেবী দিদি, হম তো নই গে, লেকিন অভি এক হামারে ইহাঁ সে এক গিরধর দাঙ্গি লড়কা হে, তো কমি উম্র কা হে, ও পেদল গয়া থা দিদি।
0: হ্যাঁ জি, চলিয়ে তো হম আপকি পসন্দ কা ইয়ে গানা আপকো সুনা দেতে হে।
1: জি জি জি।
0: রেতে হে, নমস্তে।
1: ওকে।